জানামালায় যাই রে লাল তোরারা, ও মেরা ঘর তাই গাইছা কেউ দুঃখ বরদায় আইসা কেউ, ও মেরা ঘর তাই গাইছা কেউ দুঃখ বরদায় আইসা।